আজ শুক্রবার, 5ই আষাঢ় 1948 শকাব্দ, 26শে জুন 2026 খ্রিস্টাব্দ, 11ই আষাঢ় 1433 বঙ্গাব্দ। আজ সূর্যোদয় ভোর 4:55 27 সেকেন্ডে, সূর্যাস্ত 6:22 20 সেকেন্ডে। আকাশবাণী কলকাতা, শুরু হল গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের প্রথম অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে গীতাঞ্জলির প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভ 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্টজে, সঞ্চয়িতা প্রচার তরঙ্গে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজে এবং নিউজ অন এআইআর অ্যাপে। স্টুডিওর ঘড়িতে এখন সময় ভোর 5:57 হয়ে 25 সেকেন্ড।

0: Ended at the onset of the crisis has been relaxed by 50% of the pre-crisis consumption levels, providing significant relief to commercial and industrial consumers. The restoration follows the recent improvement in the LPG supply situation. National Testing Agency, NTA, has opened a window for candidates to challenge the provisional answer keys for the NEET UG 2026 re-exam, which was held on 21st of this month. The NTA announced that the answer keys are now available at www.neet.nta.in. Students can challenge questions for a fee of 200 rupees per question until the 28th of this month. This fee is fully refundable if the challenge is accepted. Further, the NTA has opened a portal for candidates who appeared for the re-exam to confirm and update their bank account details for fee refunds. The deadline to update bank details is 30th of this month. Venezuela's National Assembly President George Rodriguez has announced that the death toll from two powerful earthquakes has risen to 188, with 1,520 others injured and 200 still trapped. Mr. Rodriguez stated that at least 2,927 families lost their homes after powerful back-to-back 7.2 and 7.5 magnitude earthquakes struck around 160 kilometers west of the capital, Caracas. In the ICC Women's T20 World Cup, India defeated Bangladesh by 5 wickets in a Group A clash in Manchester, England last night. Opting to bat first, Bangladesh posted 136 for 8 in the stipulated 20 overs. For India, Radha Yadav picked up 3, while Sri Charani took 2 wickets. In reply, India comfortably overhauled the target, losing 5 wickets in 16.5 overs. And that is the end of this news bulletin.
1: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে 297.6 মিটার 1008 কিলোহার্টজ মিডিয়া পয়েন্ট। এখন জানিয়ে দিই সঞ্চয়িতা গীতাঞ্জলি প্রচার তরঙ্গের আজকে সারাদিনের কিছু অনুষ্ঠান সম্পর্কে। সঞ্চিত প্রচারতরঙ্গের প্রথম অধিবেশন একটু পরেই রয়েছে সুবদ্ধ সঙ্গীত। আসুন খেয়াল শিল্পী পণ্ডিত নারায়ণ রাও যোশী। 6:25 মিনিটে রবীন্দ্রসঙ্গীত শুনবেন ইন্দ্রাণী সাহার কণ্ঠে। 6:35 মিনিটে রামচরিত মানস। 6:45 মিনিটে নজরুলগীতি। নিবেদনের স্বরূপে আসি 7:10 মিনিটে যৌবনী অনুষ্ঠান সুপ্রভাত উপস্থাপনে অর্পণ চেন্না। 8:30 মিনিটে দোতারা বাজিয়ে শোনাবেন স্বপন কুমার বর্মন। 8:45 মিনিটে আধুনিক গান মধুচ্ছন্দ ভট্টাচার্যের কণ্ঠে। 9:10 মিনিটে রাজধারা উপস্থাপনায় শর্মিলা ভট্টাচার্য। 10:15 মিনিটে আঞ্জুমান। 11:00 পাশ্চাত্য সঙ্গীত। 12:00 সুরভি। 1:10 মিনিটে পাশ্চাত্য সঙ্গীত। 2:30 মিনিটে শাস্ত্রীয় সঙ্গীতে শুনবেন সারঙ্গী শিল্পী ওস্তাদ উমেশ মিশ্রা। দ্বিতীয় অধিবেশন বিকেল 5:10 মিনিটে রয়েছে রবীন্দ্রসঙ্গীত ইন্দ্রাণী সাহার কণ্ঠে। 5:20 মিনিটে উর্বশী। 6:10 মিনিটে হিন্দি অনুষ্ঠান। 6:30 মিনিটে গুলশান। 7:10 মিনিটে আধুনিক গান শোনাবেন মধুচ্ছন্দ ভট্টাচার্য। 7:30 মিনিটে দর্পণ। 8:00 ছায়াছবির গান। 8:15 মিনিটে নানা রঙের গান। 9:16 মিনিটে স্পটলাইট। 10:30 মিনিটে পাশ্চাত্য সঙ্গীত উপস্থাপনা শিশিলিয়া বন্দ্যোপাধ্যায়। 11:10 মিনিটে হিন্দি ছবির গানের অনুষ্ঠান। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনের পর একটু পরেই শুনবেন 6:23 মিনিটে আজকের চাষবাস। গালপলা ও বাদলা রোগ নিয়ে ডক্টর পুলেন্দু মণ্ডল। 6:40 মিনিটে আপনার স্বাস্থ্য ড্রাগের নেশা সর্বনাশ এই নিয়ে বলবেন ডাক্তার তপব্রত গুহরায়। 6:45 মিনিটে প্রাত্যহিক উপস্থাপনা অয়ন্তিকা ঘোষ ও সৌরভ সাহা। 7:45 মিনিটে রবীন্দ্রসঙ্গীত ইন্দ্রাণী সাহার কণ্ঠে। 8:00 জানা অজানা পাখির উড়ান আশ্চর্য বিজ্ঞান আজ দ্বিতীয় পর্ব উপস্থাপনা ডাক্তার প্রদীপ্ত পঞ্চাধ্যায়।

আশাপঞ্চমীতে নিরাময় মাদকদ্রব্যের অপব্যবহার, এই নিয়ে ডক্টর সুদর্শন চট্টোপাধ্যায় বলবেন। অনুষ্ঠানটি বাড়ি থেকে রেকর্ড করে এনেছেন উমিনশিলা রায়। আর তা কোনো মিনিটে গান্ধী চর্চা, উপস্থান বেনুবোধ ঘোষ, আর তা 30 মিনিটে সঙ্গীতালেখ্য শোকের সহিত মিনার কারপালা, রচনা প্রযোজনা নুরুল আহমল, নটায় গানে গানে ছায়াছবির গানে অনুষ্ঠান, 9:25 সমীক্ষা, 9:30 আকাশবাণী পডকাস্ট, সংগীত একাডেমি পুরস্কারপ্রাপ্ত পার্বতী দাসবাবুলের সাক্ষাৎকার নিয়েছেন অর্পিতা পোদ্দার, প্রযোজনা দূরপাতে, 10টায় গানের ভালো উপস্থাপনা সুতপা চট্টোপাধ্যায়, 11টায় যৌবন অনুষ্ঠান তরুণের স্বপ্ন, উপস্থাপনায় শ্রীপর্ণ পাল ও কিংসু ঘোষ, 12টায় আধুনিক গান শোনাবেন মধুচন্দ্র ভট্টাচার্য, 12:15 দোতারা বাজিয়ে শোনাবেন শ্রবণ কুমার বর্মন, 12:30 অনুজমির ধুনো ফসল, ড্রাগের নেশা সর্বনাশ এই নিয়ে আলোচনায় সাংবাদিক অনন্ত কুমার রায়, দেবব্রত রায় চিকিৎসা বিজ্ঞানী পার্থ সারথী রাউত সঙ্গে সুব্রত চক্রবর্তী, 1:45 মহিলা মহল আলাপি কলম, গল্প পাঠে তিস্তা চক্রবর্তী, কবিতা পাঠে রীনাগিরি, উপস্থাপনায় সোমা সাহা, 2:30 সাঁওতালি অনুষ্ঠান। দ্বিতীয় অধিবেশন বিকেল 5টায় শুরু হবে ক্রীড়াঙ্গন দিয়ে, 5:30 বিদ্যার্থীদের জন্য অনুষ্ঠান, 6:05 সাঁওতালি অনুষ্ঠান, 6:38 কৃষি কথার আসর, 7:30 সমীক্ষা, নিবেদনে ভাস্কর লেট, 8টায় নাটক দুর্গেশ নন্দনী, কাহিনী বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, নাট্যরূপ কৃষ্ণকুমার চট্টোপাধ্যায়, প্রযোজনা শুক্লা বন্দ্যোপাধ্যায়। শুনলেন আজকে সারাদিনের কিছু অনুষ্ঠান সম্পর্কে আকাশবাণী কলকাতা। সঞ্জীবিত প্রচারণ এখন শুনবেন সুব্রত সঙ্গীত, আজ শুনবেন খেয়াল শিল্পী পণ্ডিত নারায়ণ রাও যোশী, প্রথমে রাগ আয়ুর্বেদ, পরে জৌনপুরী।

প্রথমে রাগ আয়ুর্বেদ, উপরে জনপুরি রাগে খেয়াল শুনলেন পণ্ডিত নারায়ণ রাও যোশীর কণ্ঠে। শেষ হল সুবোধ্য সঙ্গীত। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্জয়িতা প্রচার তরঙ্গে। এখন শুনবেন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী ইন্দ্রাণী সাহা।

এতক্ষণ রবীন্দ্রসঙ্গীত শুনলেন ইন্দ্রাণী সাহার কণ্ঠে, আকাশবাণী কলকাতা। অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে 297.6 মিটার, 1008 কিলোহার্টজ মিডিয়াম ওয়েভ।

শুনলেন রামচরিত মানস, আর শুনলেন 153 পর্ব। এখন শুনবেন নজরুলগীতি, শিল্পী পরিবেশনায় সুরপিয়াসী।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজে। এখন শুনবেন যুববাণীর অনুষ্ঠান সুপ্রভাত, উপস্থাপনায় অর্পণ চিন্না।

কথায় বলে ডায়েরির কাছে সব কিছু মন খুলে বলা যায়। রোজকার জীবনের অনেক না বলতে পারা কথা, অনেক মনের মধ্যে লুকিয়ে রাখা কথা, সেই সমস্ত কথা খুব সহজেই ডায়েরিতে লিখে ফেলা যায়। কিন্তু সেই ডায়েরির মধ্যে থাকা ঘটনা বা যে গল্পরা রয়েছে, সেই গল্পদেরকে যদি তুলে নিয়ে এসে আত্মজীবনী হিসেবে, লেখার উপকরণ হিসেবে সংগ্রহ করা হয়, তাহলে নাকি অপেক্ষা করতে হবে 12টা বছর? এই কথা কখনো শুনেছ? শুনোনি তো? তবে আজকে যে মানুষটির জীবনের ছোট ছোট গল্প দিয়ে আজকে সুপ্রভাতের আসরটা সাজানো, আর সুপ্রভাতের আসরে তোমার সঙ্গে যে বন্ধু রয়েছে অর্থাৎ আমি অর্পণ, যে মানুষটির গল্প বলবো, সেই মানুষটি কিন্তু বলেছিলেন যে তার প্রয়াণের 12 বছর না কাটলে তার জীবনের যে ছোট ছোট গল্পগুলো তিনি লিখেছেন, সেই গল্পগুলোকে কিন্তু উপকরণ হিসেবে নেওয়া যাবে না। কার কথা বলছি এটাই ভাবছ তো? হ্যাঁ, সেই মানুষটির কথায় আসবো, কারণ সেই মানুষটির জীবনের ছোট ছোট গল্প দিয়েই আজকের আসর সাজানো। তবে তার আগে দিব্যায়ন বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে তোমার জন্য রাখলাম গান। গানের ব্যাপারে ফিরে আসছি। অর্পণ রয়েছো সুপ্রভাতের আসরে।

0: সত্যি মানে কলকাতা শহর বা গোটা পশ্চিমবঙ্গের কিছু কিছু অংশের এমন অবস্থা বৃষ্টির কারণে যে সত্যি মেঘ পিয়নকে বলতে হয় যে সত্যি তোমার জন্যই বোধ হয় এই আমাদের চারপাশটা এতটা এতটা ঠান্ডা হলো। রয়েছি তোমার সঙ্গে আজকে এর সুপ্রভাতের আসরে আমি অর্পণ। আর তোমাকে যেটা বলছিলাম যে কার গল্প দিয়ে আজকে এর আসরটা সাজানো, হ্যাঁ সেই বিষয়ে তো আসবো, তবে তার আগে তোমার জন্য আজকের দিনের ইতিহাস রইল আমার তরফ থেকে। আর আজকের দিনের ইতিহাসের উপরে ফিরে আসছি আমি অর্পণ।
1: আজ এই দিনে
0: ১৮৩৮ খ্রিস্টাব্দে আজকের দিনে জন্মগ্রহণ করেন সাহিত্যিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। ১৮৭৩ খ্রিস্টাব্দে আজকের দিনে জন্মগ্রহণ করেন বিখ্যাত সঙ্গীতজ্ঞ গহরজান। ১৯৮৫ খ্রিস্টাব্দে আজকের দিনে জন্মগ্রহণ করেন হিন্দি চলচ্চিত্রের এক অতি পরিচিত মুখ অর্জুন কাপুর। ১৯৬১ খ্রিস্টাব্দে আজকের দিনে প্রয়াত হন প্রথিত যশা সাহিত্যিক গোবিন্দ শাস্ত্রী দুগ্ভেকার। ২০০৪ খ্রিস্টাব্দে আজকের দিনে প্রয়াত হন চলচ্চিত্র পরিচালক যশ জোহর। ২০০৫ খ্রিস্টাব্দে আজকের দিনে প্রয়াত হন ভারতীয় ক্রিকেটার একনাথ সলকার। ১৭১৪ খ্রিস্টাব্দে আজকের দিনে স্পেন ও নেদারল্যান্ডস এর মধ্যে বাণিজ্য

0: শান্তি চুক্তি স্বাক্ষর হয়। ১৯০৯ খ্রিস্টাব্দের আজকের দিনে লন্ডনে ভিক্টোরিয়া অ্যান্ড আলবার্ট মিউজিয়াম উদ্বোধন করা হয়েছিল।
1: আজ এই দিনে
0: এতক্ষণ শুনছিলে আজকের দিনের ইতিহাসের গল্প, আর আজকের দিনের ইতিহাসের গল্পের রূপারে তোমাকে বলবো বলছিলাম যে আজকে আসরটা কাকে দিয়ে সাজানো। তবে একটা বিষয়, তুমি যদি একটু মন দিয়ে আজকের দিনের ইতিহাসটা শোনো তাহলে কিন্তু আজকে কাকে নিয়ে গল্প করব বা কার জীবনের গল্প আজকের আসরে তুলে ধরবো আমি সেই বিষয়টা কিন্তু জানতে পারবে। মানে একটা হিন্ট কিন্তু তোমাকে অলরেডি দিয়ে রেখেছি, আর বাকি গল্প যে পেন্ডিং গল্পগুলো রয়েছে সেগুলো নিয়ে ফিরছি। তবে তার আগে মধুবন্তী বাগচির কণ্ঠে তোমার জন্য রইল গান, আর গানের উপরে ফিরে আসছি রয়েছে সুপ্রভাতের আসরে, আর তোমার সঙ্গে রয়েছে আমি অর্পণ।

ফিরলাম গানের পর, তোমার সঙ্গে রয়েছি আজকে সুপ্রভাতের আসরে। আমি অর্পণ, আর রেডিও রোপার থেকে তুমি রয়েছো আমার সঙ্গে। আর এই যে তোমাকে বলছিলাম গানের আগে, যে বা বলা ভালো একেবারে অনুষ্ঠানের গোড়ার দিকে তোমাকে বলছিলাম যে মৃত্যুর 12 বছর পর নিজের জীবন চরিত লেখার কথা বলেছিলেন, মানে এমনই একটা শর্ত দিয়ে গেছিলেন সেই মানুষের হদিশ তুমি ইতিমধ্যে পেয়ে গেছো। আজকের দিনের ইতিহাসের পাতায় সেই মানুষটি আর কেউ নন, তিনি হলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। ক্যালেন্ডারের পাতা জানান দিচ্ছে সালটা তখন 1838, আর তারিখটা আজকের দিন অর্থাৎ 26শে জুন। পশ্চিমবঙ্গের 24 পরগনার কাঁঠালপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। একেবারে গোড়ার কথাই যদি বলতে হয় তাহলে শৈশবের কথা বলতে হয়, তবে সাধারণের শৈশব থেকে খানিকটা ভিন্নভাবে কেটেছে তার শৈশব। ছোটবেলা থেকেই প্রখর স্মৃতিশক্তির অধিকারী ছিলেন তিনি। শোনা যায় বার্ষিক পরীক্ষার আগেই নাকি পাঠ্য বইয়ের খোঁজ পড়ত। মানে তোমার আমার ক্ষেত্রে যদি বিষয়টা হয় তাহলে কি হয়, সারা বছর মায়ের বকুনি বাবার বকুনি সব কিছু মিলিয়ে মিশিয়ে পড়াশোনাটা ঠিক চলতেই থাকে, মানে পাঠ্য বইটা কোথায় থাকে সেটার খোঁজ ঠিক চলতেই থাকে। কিন্তু এক্ষেত্রে বিষয়টা ছিল একেবারেই অন্য। এতটাই স্মৃতিশক্তির অধিকারী ছিলেন যে যখন তিনি পড়াশোনা করতেন এবং কিছু সময় বাদে পড়াশোনা করতে করতে তার যে মানুষটির হাতে হাতেখড়ি হয়েছিল গুরুমশাই, সেই গুরুমশাই বুঝতে পেরেছিলেন যে তার চাকরিটা না আর বেশি দিন থাকবে না। কিন্তু তিনি ছোটবেলায় পাঠশালা মুখ একেবারেই হননি। ওই যে বললাম গুরুমশাইয়ের কথা, সেই গুরুমশাই কিন্তু বাড়িতে আসতেন। আর এই যে তোমাকে বলছি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জীবনের গল্প, সেই জীবনের গল্পের মধ্যে আরও একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে শিশু বঙ্কিমচন্দ্র একদিনে নাকি একটা বই শেষ করে ফেলেছিলেন, যে বইটা তোমার আমার খুবই চেনা, যে বইটা তোমার আমার ছোটবেলায় রোজকার সঙ্গী ছিল, বর্ণপরিচয়। সেই বর্ণপরিচয় একদিনে শেষ করেছিলেন সেই মানুষটি। তার মেধার কথা বলছি, তার জীবনের ছোট ছোট গল্পের কথা বলছি, এবার তার আত্মসম্মান বোধের গল্প বলবো। তবে তার আগে অনুপম রায়ের কণ্ঠে রইল উমা সাউন্ডট্র্যাক সিনেমার থেকে একটা গান, আর গানের উপরে ফিরে আসছি আবার। তোমার সঙ্গে রয়েছি আমি অর্পণ, তুমি রয়েছো আমার সঙ্গে রেডিওর ওপার থেকে।

শুনছিলাম গান অনুপম রায়ের কণ্ঠে উমা সিনেমার সাউন্ড ট্র্যাক থেকে। গান শুনতে শুনতে আবারও ফিরে এলাম আজকের সুপ্রভাতের আসরে। তোমার সঙ্গে রয়েছি আমি অর্পণ, আর তোমাকে বলছিলাম যে আত্মসম্মান বোধ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সেই ঘটনাটা এবার বলবো। আর এই ঘটনা বলতে গেলে আরও একজনের পরিচয় দিতে হয়। তিনি হলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বাবা যাদবচন্দ্র চট্টোপাধ্যায়। যাদবচন্দ্র চট্টোপাধ্যায় তখন মেদিনীপুরের ডেপুটি কালেক্টর, আর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় অর্থাৎ তার সন্তান তখন বছর চার পাঁচ টানা বাবার কাছে যেতেন। আর সেই সময় ম্যাজিস্ট্রেটের সঙ্গে যাদবচন্দ্র চট্টোপাধ্যায়ের বেশ ঘনিষ্ঠতা ছিল, আর মাঝে মধ্যেই সাহেবের বাংলোয় ডাকও পড়ত। আর সেই ডাকে যেমন সাড়া দিতেন যাদবচন্দ্রবাবু, ঠিক তেমনিভাবে সাড়া দিতেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ও। আর সেখানে তিনি তার বয়সী ছোট ছোট ছেলে মেয়েদের সঙ্গে মেলামেশার সুযোগ পেতেন। একদিন কি হয়েছে জানো, একদিন ম্যাজিস্ট্রেটের অন্দরমহল থেকে চায়ের নিমন্ত্রণ এলো, কিন্তু এই নিমন্ত্রণের একটা বাধা নিষেধ ছিল। কিরকম বাধা নিষেধ? না, সেটা হলো শুধুমাত্র সাহেবদের ছেলে মেয়েরাই এই অনুষ্ঠানে বা এই নিমন্ত্রণে যোগদান করতে পারবে। এই কথা শুনে খানিকটা অপমান বোধের শিকার হয়েছিলেন এই ছোট্ট মানুষটি। আর সেই অপমানে তারপর থেকে আর সাহেবের বাংলো যাননি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এই চট্টোপাধ্যায় পরিবার বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কারণে বিভিন্ন রকমের ঘটনার সাক্ষী হয়েছিলেন। কিরকম? এই যেমন একটা সময়ের কথা তোমাকে বলি, সেই সময়টা হচ্ছে বাবা দূরে থাকেন আর মা অতিরিক্ত স্নেহ করেন বলে মাথার উপর শক্ত কোনো অভিভাবক নেই। এবার যা হবার তাই হলো। হঠাৎ করেই বিভিন্ন ধরনের সঙ্গী জুটিয়ে ফেললেন, আর বিভিন্ন রকমের খেলার মধ্যে দিয়ে কাটতে থাকলো তার জীবন। না জানেন সাঁতার, না জানেন ঘোড়ায় চড়া, কিছুই জানেন না। আর এরই মধ্যে উদ্ভট একটা কাণ্ড ঘটিয়ে ফেললেন। কি করলেন? না, লোক ডেকে তার দাদার সাধের ঘোড়াটাকেই বেচে দিলেন। কি বিচিত্র শৈশবকাল তুমি একবার ভাবো শুধু। আর সেই সঙ্গে দাদার বন্ধুদের সঙ্গেও কিন্তু চলত দেদার আড্ডা। কিন্তু এই যে এত কিছুর পরেও, এত দিকে বিভিন্নভাবে মাথা দেওয়ার পরেও কিন্তু তার পড়াশোনার ধার একটুও কমেনি। ভালো ফল করতেন, এবং শুধু তাই নয়,

বছরের পর বছর বৃত্তি পেতেন, আর সেই বৃত্তির টাকায় একটা ছোট বাগানও তৈরি করেছিলেন নিজের হাতে। আচ্ছা, তোমাকে জিজ্ঞেস করছি, তুমি বলো তো যে আমাদের জীবনের কিছু সাল, কিছু তারিখ বা কিছু মাস, মানে তোমাদের বা আমাদের বা আমার বা তোমার জন্মের সাল মাস তারিখটা বাদ দিয়ে এমন কিছু সাল মাস তারিখ তো রয়েছে যে সাল মাস তারিখগুলোকে আমরা খুব সহজে কিন্তু ভুলতে পারি না। সেই সাল মাস তারিখগুলো আমাদের জীবনের স্মৃতির পাতায় কিন্তু সারা জীবনের মতো খোদাই হয়ে যায়, তাই না? আমরা এই যে সাল মাস তারিখগুলোকে ভুলতে পারি না, যে কথাটা তোমাকে বলছিলাম, সেই রকম কিন্তু একটা সালের কথা বলবো। তবে এই সালটার সঙ্গে কিন্তু বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জীবনের একটা যোগাযোগ রয়েছে। কীরকম যোগাযোগ সেই কথা বলবো। আর এই সালের জন্যই বা এই সালটাই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জীবনের একটা অধ্যায়কেই সম্পূর্ণভাবে বদলে দিল। কিভাবে বদলালো, কেন বদলালো বা কী পরিবর্তনটাই বা হলো, সেই সব গল্প তোমাকে বলবো। তবে তার আগে রূপঙ্কর বাগচির কণ্ঠে তোমার জন্য রাখলাম গান, আর গানের ওপারে ফিরে আসছি আবার। তোমার সঙ্গে রয়েছি আমি অর্পণ, আর রেডিও রূপার থেকে রয়েছো তো তুমি আমার সঙ্গে সুপ্রভাতের আসরে।

জাতিস্বর সিনেমার সাউন্ডট্র্যাক থেকে শুনছিলাম রূপঙ্কর বাগচির কণ্ঠে গান। আর গান শুনতে শুনতে আবারও ফিরে এলাম আজকের সুপ্রভাতের আসরে। তোমার সঙ্গে রয়েছি আমি অর্পণ। আর তোমাকে যেটা বলছিলাম যে ওই যে জীবনের সাল তারিখ মাস যেগুলো আমরা চাইলেও ভুলতে পারি না, সেই সাল তারিখ মাসের কথাই বলছিলাম। আর স্পেসিফিক্যালি একটা সালের কথা তোমাকে বলছিলাম, সেটা হচ্ছে 1857 সাল। আর এই 1857 সালটা যে কলকাতার ইতিহাসে বিশেষভাবে গুরুত্ব বহন করে তা তো অবশ্যই, এবং সেই সঙ্গে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জীবনেও কিন্তু একটা বিশেষভাবে গুরুত্বপূর্ণ সাল। কীরকম না, এই যে সালটা, এই সালেই আমাদের খোদ কলকাতায় অবস্থিত এক বিখ্যাত বিশ্ববিদ্যালয়ের নাম কিন্তু জড়িয়ে রয়েছে। ক্যালেন্ডারের পাতা আজ সেই সময়ে জানান দিচ্ছে সালটা 1857। তোমাকে যেটা বলছিলাম, প্রতিষ্ঠিত হলো কলকাতা বিশ্ববিদ্যালয়, আর এর ঠিক পরের বছর বিএ পরীক্ষা। সিলেবাস বেশ কঠিন, আর সেই কঠিন পরীক্ষা হওয়া সত্ত্বেও বা কঠিন সিলেবাস হওয়া সত্ত্বেও পরীক্ষা দিলেন মাত্র 13 জন, আর সেই 13 জনের মধ্যে ডিগ্রি পেলেন মাত্র 2 জন। আর সেই ডিগ্রি যারা পেলেন, মানে যে 2 জন ডিগ্রি পেলেন, তাদের মধ্যে একজন তো অবশ্যই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এবং অপরজন যদুনাথ বসু। প্রথম গ্র্যাজুয়েট ডিগ্রি পেলেন এই 2 জন। ঈশ্বরচন্দ্র গুপ্ত সংবাদ প্রভাকরে ফলাও করে লিখলেন ঘটনাটা, আর সেই সংবাদ প্রভাকরে কবিতা লিখতে শুরু করেছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। ভাবতে পারছ কি যোগাযোগ, যে সংবাদ প্রভাকরে তার কবিতা ছাপা হলো, একদিক দিয়ে সেই সংবাদ প্রভাকরেই তার জীবনের সাফল্যের মুহূর্তটাও কিন্তু ধরা রইল সারা জীবনের জন্য। এরপর আর কি কর্মজীবন শুরু। 1858 সালের যশোর জেলার ডেপুটি ম্যাজিস্ট্রেট ও ডেপুটি কালেক্টর তারিখটা 7ই আগস্ট। এরপর একে একে পরিবর্তন হয়েছে কর্মস্থল। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ও সমগ্র ভারতবর্ষের কাছে এই সালটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কোন সাল? 1858 সেটা তো বললাম। এরপরেই যে আরেকটা গুরুত্বপূর্ণ সাল, সেটা হচ্ছে 1876। এই সালই একদিকে যেমন ব্রিটিশ সরকারের অধীনে চাকরি করছেন, আর সেই চাকরি করতে করতে ভাবছেন বন্দে মাতরম লেখার কথা। গানটি যখন রচনা করা হয় তখন সালটা 1875, আর তার ঠিক কয়েক বছর পরে 1882 সালে তার আনন্দমঠ উপন্যাসে প্রথমবারের জন্য এই গানটি তিনি ব্যবহার করলেন। বন্দে মাতরম, এই যে শব্দটা, এই একটা শব্দে প্রচণ্ডভাবে ভয় পেয়ে যান তৎকালীন ব্রিটিশ সরকার। আর ভয় পেয়ে গেলে সাধারণ মানুষ যা করেন তাই হলো, নিষিদ্ধ করে দেওয়া হলো এই গান। এরপর 1896 সাল বিডন স্কোয়ারে আয়োজিত এক অনুষ্ঠানে এই গানটি পরিবেশন করেছিলেন স্বয়ং কবিগুরু। আরও একটা বিষয় উল্লেখ করতেই হয়, সেটা হলো 1907 সালে মাদাম কামা ভারতবর্ষের জাতীয় পতাকার প্রথম যে রূপ দিয়েছিলেন, সেই রূপে তার মাঝখানে যে ব্যান্ডটি ছিল সেই ব্যান্ডে দেবনাগরী হরফে লেখা ছিল বন্দে মাতরম। যে গানটার কথা তোমাকে এতক্ষণ ধরে বললাম, যে গানটার গল্প তোমাকে এতক্ষণ ধরে বললাম, সেই গানটা কিন্তু এবার তোমার জন্য রাখতে হয়। তাই আপাতত গোলন্দাজ সিনেমার সাউন্ডট্র্যাক থেকে নির্মাল্য রায়ের কণ্ঠে তোমার জন্য রইল গান। আর গানের ওপারে ফিরে আসছি, তোমার সঙ্গে যে পেন্ডিং গল্পগুলো রয়েছে সেগুলো তো এখনও অবধি পেন্ডিং রয়েছে নাকি? এখনও তো অবধি সব গল্পের ঝুলি তো মানে বার করে তোমার কাছে উজাড় করে দেওয়া হয়নি, সেই গল্পগুলো তো রয়েছে, সেই গল্পগুলোকে নিয়ে ফিরে আসছি। আপাতত তোমার জন্য রাখলাম গান, আর গানের ওপারে রয়েছি অর্পণ, আর তুমি রয়েছো সুপ্রভাতের আসরে রেডিওর ওপার থেকে।

গোলন্দাজ সিনেমা সাউন্ডট্র্যাক থেকে নির্মলা রায়ের কণ্ঠে শুনছিলাম গান, আর গানের ওপারে ফিরে এলাম আবার, তোমার সঙ্গে রয়েছি আজকে সুপ্রভাতের আসরে। রেডিওর এপার থেকে আমি অর্পণ, আর রেডিওর ওপার থেকে তুমি রয়েছো তো আমার সঙ্গে। তা তোমাকে যেটা বলছিলাম বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের গল্প, এবার বলতে বলতে গুটি গুটি পায় তুমি আর আমি দুজনে মিলে কিন্তু চলে এলাম কোথায়, না আমরা চলে এলাম কথায় কথায় আসরে। আর কথায় কথায় আসরে তোমার জন্য যে গল্পগুলো রয়েছে সেই গল্পগুলো বলছি। গল্প বলতে গিয়ে বা কথায় কথায় আসরে তোমাকে আজকে একজনের কথা বলবো, একজন মানুষের কথা। মানুষের বয়স 29 বছর, অভিষেক মিশ্র ইঞ্জিনিয়ারিংয়ের ডিগ্রি সম্পূর্ণ করে কর্পোরেট জগতে প্রবেশ করেন, এরপর মার্কেটিংয়ে MBA কমপ্লিট করেন। যদিও তিনি তার চাকরি জীবন বেশ পছন্দই করতেন, কিন্তু হয় না অনেক অনেক সময় আমাদের মনে যে এটা যে আমি করছি সেটা কি ঠিক করছি, বা এই যে আমি যে ডিসিশানটা নিলাম সেটা কি ঠিক নিলাম। মানে ডিসিশানটা নেওয়ার আগে অনেক ভাবনা চিন্তা করি, তাতে কোনো প্রবলেম নেই, কিন্তু ডিসিশানটা নেওয়ার পরও ভাবছি যে না এটা হয়তো ঠিক নিইনি। বা ডিসিশান নেওয়ার পরে না অনেকে কী করে, অনেকে অনেক বুদ্ধি দেয়, এবার সেই বুদ্ধিগুলো আমার মাথায় এসে জড়ো হচ্ছে, এবার জড়ো হয়ে অনেকগুলো ভাবনা চিন্তা ক্রিয়েট করে বলে যে না তুই ডিসিশানটা ঠিক নিসনি, আবার কেউ বলছে না ডিসিশানটা তুই ভুল নিয়েছিস, এই যে ঠিক নিসনি ভুল নিয়েছিস, হ্যাঁ ঠিকই নিয়েছিস, তুই মনের কথা শুনেছিস, এই যে বিভিন্ন গল্প আমাদের জীবনে এসে জড়ো হয়, সেই গল্প কিন্তু তার জীবনেও জড়ো হয়েছিল। তিনি হলেন অভিষেক মিশ্র। এরকম গল্প না, তিনি ওই যে তার চাকরি জীবনটা বেশ পছন্দসইভাবেই শুরু করলেন, কিন্তু তার মধ্যে আরেকটা জিনিস ছিল, তিনি ছোটবেলা থেকেই স্পোর্টস পার্সন ছিলেন, ছোটবেলা থেকেই স্কুল জীবনে বিভিন্ন ধরনের খেলাধুলা পছন্দ করতেন, আর খুব সহজেই বিভিন্ন ধরনের খেলাধুলার মধ্যে ঝাঁপিয়ে পড়তেন। আর আমাদের প্রত্যেকের জীবনেই এরকম অনেক সিনারিও আসে বা এরকম অনেক সিচুয়েশন আসে, যে সিচুয়েশনে দাঁড়িয়ে আমরা ভাবি যে এটা কি করবো, আমার কি করা উচিত হবে, বা আমাকে এই যে কাজটা করতে বলা হচ্ছে এটাকে আমি করতে পারবো, এই সিচুয়েশনগুলো তৈরি হয়। তার জীবনও তৈরি হয়েছিল। সালটা 2014, প্রথমবারের জন্য আল্ট্রা রান প্রতিযোগিতায় যোগদান করার মধ্যে দিয়ে তার জীবনের মোড়টাই না পুরো বদলে গেল। তিনি চাকরি ছেড়ে দিলেন, চাকরি ছেড়ে দিয়ে তিনি সম্পূর্ণভাবে খেলাধুলার জগতে প্রবেশ করলেন। বারবার পড়া

জয়ের সম্মুখীন হয়েও শেষমেশ কচ্ছ মরুভূমিতে 161 কিলোমিটার দৌড় প্রতিযোগিতায় তিনি প্রথম ভারতীয় হিসেবে জয়ী হন। অভিষেক মিশ্রর এই গল্প কিন্তু আমাদের জানান দেয় হার না মেনে এগিয়ে যাওয়ার গল্প। এই যে হার না মেনে এগিয়ে যাওয়ার গল্প তোমাকে বলছিলাম, মানে আমাদের জীবনে এরকম অনেক পরিস্থিতি আসে, যে পরিস্থিতিগুলোয় আমরা যে প্রি প্ল্যান করে রাখি না, যে ধরো 30 বছরে এই কাজটা করব, 35 বছরে আমি এই জায়গায় গিয়ে পৌঁছবো, 40 বছরে আমি এই জায়গায় গিয়ে পৌঁছবো, 55 বছরে এখানে এবং 60-এ আমি রিটায়ার করবো যদি আমি চাকরি করে থাকি। তো এই যে ভাবনা চিন্তাগুলো আগে থেকে ভেবে রাখি, সবসময় তো জীবন তোমার ভাবনা চিন্তা অনুযায়ী চলবে না বলো, বা সময়ও সবসময় তোমার প্রেফারেন্স অনুযায়ী চলবে তাও তো নয়। তাই কী হয় না, এই ভাবনা চিন্তা বা এই প্রেফারেন্স অনুযায়ী সময় না চললে তখন আমরা সময়কে দোষারোপ করি, অনেক সময় কপালকে দোষারোপ করি, বলি যে না আমার তো কপালটাই খারাপ, আমি কি করে পারবো বল, এই বিষয়গুলো আমরা কিন্তু বলি। কিন্তু সেই সময়ে যদি আমরা ওই দোষারোপটা না করে, আচ্ছা নতুন কি কাজটা আমার কাছে এসেছে, চলো তো দেখি কাজটা তুলে নিই, মানে কাজটা আমাকে করতেই হবে, এই বিষয়টা কি ভেবে নিয়ে যদি এগিয়ে যেতে পারি, এই এগিয়ে যাওয়ার বিষয়টা কিন্তু আমরা চট করে করতে পারি না। আমরা ভয় পাই, ভাবি যদি ভুল হয়ে যায় কাজটায় তাহলে তো খুব বকা খাবো, তাহলে কি হবে, আমাকে হয়তো বার করে দেবে। কিন্তু এই যে বার করে দেবে এই ভয়টা না পেয়ে যদি আমরা ঝাঁপিয়ে পড়ি, তাহলে দেখো এক তো তুমি নতুন একটা কাজ শিখতে পারছো, এবং তার থেকেও বড় কথা তুমি সেই পরিস্থিতিটার সম্মুখীন হতে পারছো। এবং পরিস্থিতিটার সম্মুখীন হচ্ছ মানে আজকে ধরো তুমি পরিস্থিতিটার সম্মুখীন হয়ে একটু কম ভালো করলে, আগে যে কাজটাই ভালো করতে সেরকম ভালো করতে পারলে না, একটু কম ভালো করলে, কিন্তু কি হলো না, তুমি একটা নতুন পরিস্থিতির সম্মুখীন হলে, তুমি প্রিপেয়ার হলে আরও বড় পরীক্ষা দেওয়ার জন্য। মনে আছে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেওয়ার সময় আমাদের স্কুলে টেস্ট পরীক্ষা নেওয়া হতো? কেন নেওয়া হতো টেস্ট পরীক্ষা? টেস্ট পরীক্ষা নেওয়া হতো এই কারণেই যে মাধ্যমিক পরীক্ষা বা উচ্চ মাধ্যমিক পরীক্ষা, বোর্ডের যে পরীক্ষা, সেই পরীক্ষায় যাতে তুমি ভালো ফলাফল করতে পারো, তুমি যাতে কোনোভাবে পিছিয়ে না পারো, সেই জন্য একটা টেস্ট পরীক্ষা করা নেওয়া হতো স্কুলে, যে তোমাকে আগে থেকে প্রিপেয়ার করিয়ে দেওয়া হতো, একদম ফাইনাল পরীক্ষা যেমন হয় সেরকম পরীক্ষা দেওয়ার জন্য তুমি প্রস্তুতি নিতে। তারপর দেখতে ওই টেস্ট পরীক্ষাটা হয়ে যাওয়ার পরেই তো, মানে আমিও দেখেছি আমার স্কুল জীবনে বন্ধুদের ক্ষেত্রে, এই আমি না এই পড়াশোনাগুলো করে নিয়েছি বুঝলি তো, তো আমার এই চ্যাপ্টার 1 থেকে চ্যাপ্টার 5 অবধি মোটামুটি প্রিপেয়ার, তো এগুলো না আর মাধ্যমিক পরীক্ষার জন্য আলাদা করে ভাবনা চিন্তা করতে হবে না, আমি বরং চ্যাপ্টার 7 থেকে চ্যাপ্টার 10টা একটু দেখাশোনা করি, মানে সেই বিষয়গুলোকে নিয়ে একটু পড়াশোনা করি, কারণ আমি জেনে গেছি যে আমার উইকনেসটা কোথায়। এখন যে আমরা খুব সহজেই শর্ট অ্যানালাইসিস বলি, সেই শর্ট অ্যানালাইসিসে স্ট্রেংথ আর উইকনেসটা কোথায়, সেইগুলো কিন্তু আমাদের জীবনের বিভিন্ন পরীক্ষা হঠাৎ করেই যখন চলে আসে, সেই পরীক্ষাই কিন্তু আমাদের জানান দিয়ে দেয় যে তোমার এইখানে একটুখানি গাফিলতি আছে, তুমি এই জায়গাটাকে একটুখানি বিল্ড আপ করার চেষ্টা করো, তাহলে কিন্তু তুমি সবটা পারবে। এটাও ঠিক যে একটা মানুষ সব কিছু পারতে পারে না, তাহলে হয়তো বিভিন্ন প্রফেশনের মানুষেরই প্রয়োজন হতো না, কিন্তু এটাও ঠিক যে আমি চেষ্টা যদি করতে পারি সব কাজগুলো মোটামুটি গোছানোর, এবং সেক্ষেত্রে যদি আমি যে কাজগুলো করে ফেলছি সেই কাজগুলো যদি ভুল না হয়, ভুল না করে করার চেষ্টা করি, তাহলে কিন্তু বেশ ভালো ভালো হয়। আবার ধরো এই যে আমরা বিভিন্ন ধরনের জিনিসপত্র শিখতে শুরু করি বিভিন্ন বয়সে, মানে ধরো তোমার এই বয়সে এসে মনে হচ্ছে যে আমি যদি একটু আবৃত্তিটা শিখি, বা আমি যদি একটু আঁকাটা শিখি, বা আমার পাশের বন্ধুটা কি সুন্দর স্কেচ করে, আমি যদি তার থেকে একটু শিখি তাহলে বিষয়টা কেমন হয়। অনেক সময় কি হয় না, আমরা বলতেই পারি না, ভাবি যে না বাবা ও আবার কি ভাববে, এই ভাববার চক্করেই আমাদের আর্ধেক জিনিস না হয়ে ওঠে না জীবনে। সেই জিনিসগুলোকে যদি পরিপূর্ণ করতে চাও, তাহলে তোমাকে এটাই বলবো যে কোনো কিছু না ভেবে জীবনকে একটা চান্স দাও, আর ঝাঁপিয়ে পড়ো যে কাজটার জন্য তুমি রেডি নও সেই কাজটার জন্য, তাহলে কিন্তু একটা অভিজ্ঞতা আসবে। কদিন আগে আমি একজনের সঙ্গে কথা বলছিলাম, সেই কথা বলতে বলতে একজনকে বললাম যে এই যে জিনিসগুলো হচ্ছে হঠাৎ হঠাৎ করেই আমার জীবনে, সেই জিনিসগুলো না আমি ঠিক ভেবে আসিনি যে এই জিনিসগুলো হবে আমার জীবনে। তখন সেই ভদ্রলোক আমাকে বললেন যে একজন হোটেলের শেফ যিনি হন আর কি, তিনি সব কিছু রান্না করতে পারেন, কিন্তু সেই হোটেলের শেফকে যিনি সমস্ত জিনিসপত্র কেটে দেন, মানে শাকসবজি কেটে দেন,
তিনি কিন্তু সব কিছু রান্নাবান্না করতে পারেন না, তিনি ওই শাকসবজি কাটার মধ্যেই সীমাবদ্ধ রয়েছেন।

এবার যে মানুষটি সারা জীবন শাকসবজি কেটে যাচ্ছে সেই মানুষটি কিন্তু বিভিন্ন রকমের পদ রান্না করতে পারবেন না। আর যে মানুষটি হোটেলের শেফ হিসেবে বিভিন্ন রকমের পদ রান্না করছেন তিনি কিন্তু যদি 10টা পদ রান্না করতে পারেন পরের দিন 15টা, এবং তিনি বিভিন্ন রকমের এক্সপেরিমেন্ট করে আরও নতুন নতুন পদ রান্না করতে পারেন, নিজের স্পেশালিটি বার করতে পারেন, সেমনি তোমার মধ্যেও কিন্তু সেই স্পেশালিটিটা রয়েছে, তাই তুমিও কিন্তু চাইলেই সেই স্পেশালিটিটা বার করতেই পারো। একটু চেষ্টা করতে হবে, একটু ছোট্ট চেষ্টা যদি আমরা করতে পারি তাহলে কিন্তু আমাদের জীবনটা অনেক বেশি অন্যরকম হয়ে যাবে। রোজকার গতে বাঁধা জীবনের থেকে না অনেকটা অন্যরকম, যে অন্যরকমটা তুমি হয়তো কোনোদিন ভাবতেই পারোনি, আয়নার সামনে দাঁড়িয়ে চিন্তাই করতে পারোনি যে এই অন্যরকমের বিষয়টা তুমিও করতে পারো, কিন্তু তুমিও করতে পারবে, আমি জানি তুমি করতে পারবে। তবে আজকের মতো কিন্তু এখানেই তোমার আমার এই যে গল্পের টাইমলাইনটা ধরা ছিল সেই গল্পের টাইমলাইনটা এখানেই শেষ করার পালা, কারণ ওই যে স্টুডিওর ঘড়ির কাঁটার যে লাল চোখগুলো সেগুলো বলছে যে আমাকে বাড়ি ফিরতে হবে, আর তোমাকেও তো বিভিন্ন রকমের কাজে ব্যস্ত হয়ে পড়তে হবে, আজকে বৃহস্পতিবার, শুক্রবার, মানে এই যে উইক ডেজগুলো রয়েছে, যে শুক্রবার, সেই শুক্রবারে তোমাকে বাজারের দিকেও তো যেতে হবে, তাই বিভিন্ন রকমের কাজ যেমন তোমারও রয়েছে তেমনি আমারও তো বাড়ি ফেরা রয়েছে। তবে যেতে যেতে তোমাকে এটাই বলবো যে মন খারাপ করে কোনো লাভ নেই, যেতে যেতে এটাই বলবো খুব ভালো থেকো, সুস্থ থেকো, তোমার পাশের মানুষটা যে তোমার খেয়াল রাখছে সেই মানুষটার খেয়াল রাখাটা কিন্তু খুব দরকার, কারণ তোমার পাশের মানুষটার খেয়ালটা যদি তুমি রাখতে পারো ঠিক করে তাহলে দেখবে দিন শেষে ক্লান্তি মুখে যখন তার কাছে ফিরবে সেই মানুষটা হাসি মুখে তোমাকে জানান দেবে সব ঠিক আছে, সব ম্যানেজ করে দেবো, শুধু তুই থাক। সেই তুইটার খেয়ালটা কিন্তু রাখা দরকার। আর আজকের মতো এখানেই আসর শেষ করব, যেতে যেতে তোমার জন্য রাখলাম কাজ সিনেমা সাউন্ড ট্র্যাক থেকে অরিজিৎ সিংয়ের কণ্ঠে এই গানটা। আবারও কোনো একদিন অন্য কোনো এক আসরে কথা হবে, গল্প হবে, ততক্ষণের জন্য খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর কানে অবশ্যই রেখো রেডিও এবং যুবপাণীকে। রইল তোমার জন্য অরিজিৎ সিং, গানে গানে গানে গানে।

শুনলেন শিল্পী স্বপন কুমার বর্মন। আকাশবাণী কলকাতা সঞ্চয়িতা প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন মিডিয়াম ওয়েভে 297.6 মিটারে, অর্থাৎ 1008 কিলোহার্টসে এবং নিউজ অন এআইআর অ্যাপে। এখন শুনবেন আধুনিক গান, শিল্পী মধুছন্দা ভট্টাচার্য। প্রথম গানটি জটিলেশ্বর মুখোপাধ্যায়ের রচনা।

লোকগীতি শুনছেন শিল্পী মধুছন্দা ভট্টাচার্য। প্রথমে পরপর তিনখানি লোকগীতি শুনলেন জটিলেশ্বর মুখোপাধ্যায়, তারপর সুনীল বরণ ও তারপর জটিলেশ্বর মুখোপাধ্যায়ের রচনায়। এবার এই শিল্পীরই কণ্ঠে পরপর আরও দুটি আধুনিক গান, প্রথমটি জটিলেশ্বর মুখোপাধ্যায়ের এবং তার পরেরটি ভবেশ গুপ্তের রচনা।

ঘোষণায় ভুল হওয়ার জন্য দুঃখিত। পরপর চারটি আধুনিক গান শুনলেন শিল্পী মধু ছন্দা ভট্টাচার্য। শেষ আধুনিক গানটি ভবেশ গুপ্তর রচনা, শিল্পী মধু ছন্দা ভট্টাচার্য, আধুনিক গান।

পরপর পাঁচখানি আধুনিক গান শুনলেন শিল্পী মধুছন্দা ভট্টাচার্য। আকাশবাণী কলকাতা, সঞ্জয়িতা প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন 297.6 মিটারে, অর্থাৎ 1008 কিলোহার্টসে এবং নিউজ অন এআইআর অ্যাপে। পরবর্তী অনুষ্ঠান কিছুক্ষণের মধ্যেই।

0: স্থানীয় সংবাদ পড়ছি রক্তিম ভট্টাচার্য। কলকাতার তারাতলায় নির্মীয়মান গোডাউনের শেড ভেঙে বিপর্যয়ের ঘটনার কারণ খতিয়ে দেখতে রাজ্য সরকার 11 সদস্যের উচ্চ পর্যায়ের একটি তদন্ত কমিটি গঠন করেছে। ক্রীড়া ও যুব বিষয়ক দপ্তরের অতিরিক্ত মুখ্য সচিব রাজেশ পাণ্ডে এই কমিটির নেতৃত্ব দেবেন। এছাড়াও কমিটিতে আছেন অতিরিক্ত মুখ্য সচিব খলিল আহমেদ, বিপর্যয় মোকাবিলা দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি রাজেশ কুমার সিনহা, কলকাতা পুলিশ কমিশনার অজয় নন্দা, পুর প্রশাসক স্মিতা পাণ্ডে প্রমুখ। কমিটি 7 দিনের মধ্যে রাজ্য সরকারের কাছে তাদের রিপোর্ট পেশ করবে। এদিকে ওই ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 14, আহত 19 জন SSKM হাসপাতালে চিকিৎসাধীন। তারাতলার ঘটনায় বিধায়ক এলাকা উন্নয়ন প্রকল্পের কন্ট্রোলিং অফিসার এবং কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরাদ হাকিমের অফিসার অন স্পেশাল ডিউটি কালীচরণ ব্যানার্জিকে দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর গ্রেপ্তার করেছে বিশেষ তদন্তকারী দল সিট। এর আগে আরও 5 জনকে পুলিশ গ্রেপ্তার করে। রাজ্য সরকার কলেজগুলিতে ভর্তিতে অনিয়ম রুখতে কড়া পদক্ষেপ নিয়েছে। উচ্চশিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায় কলকাতায় গতকাল সাংবাদিকদের বলেন, গত কয়েক বছরে কলেজগুলিতে ভর্তির মরশুমে অনিয়ম সহ বিভিন্ন অভিযোগ উঠেছে। 10 বছরে কলেজে ছাত্র ইউনিয়নের নির্বাচনও হয়নি। ছাত্রনেতার পরিচয় দিয়ে কিছু মানুষ সেখানে বিভিন্ন অসামাজিক কাজকর্ম চালিয়েছে। তাদের বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করবে। রাজ্যে অভিন্ন দেওয়ানিবিধি চালু করতে উদ্যোগী হয়েছে পশ্চিমবঙ্গ সরকার। সূত্রের খবর, আগামী সপ্তাহেই চলতি বিধানসভা অধিবেশনে এ সংক্রান্ত বিল পেশ করা হতে পারে। বিলটি পাশ হলে পশ্চিমবঙ্গ হবে অভিন্ন দেওয়ানি আইন কার্যকর করা 4th বিজেপি শাসিত রাজ্য। এদিকে অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে আরও কড়া অবস্থান নিতে এবং অগ্নিসংযোগ কিংবা ভাঙচুরে জন ও ব্যক্তিগত সম্পত্তির ক্ষয়ক্ষতির দায় নির্দিষ্ট করে ক্ষতিপূরণ আদায়ের ব্যবস্থা করতে বিধানসভায় 2টি গুরুত্বপূর্ণ বিল আনছে রাজ্য সরকার। আগামী সোমবার পশ্চিমবঙ্গ জন নিরাপত্তা ও অসামাজিক কার্যকলাপ নিয়ন্ত্রণ বিল 2026 এবং পশ্চিমবঙ্গ জনশৃঙ্খলা রক্ষা সংশোধনী বিল 2026 নিয়ে আলোচনা হবে। প্রস্তাবিত প্রথম বিলটিতে অসামাজিক কার্যকলাপের পরিধি উল্লেখযোগ্যভাবে বাড়ানো হয়েছে। অন্যদিকে জনশৃঙ্খলা রক্ষা সংশোধনী বিলে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় ক্ষতিপূরণ আদায়ের জন্য ক্লেমস কমিশন গঠনের প্রস্তাব রাখা হয়েছে। উত্তরবঙ্গের লাগাতার বৃষ্টি ও তজ্জনিত ভূমিধস পরিস্থিতি নিয়ে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী নিশীথ প্রামাণিক গতকাল কোচবিহারের উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরে জেলাশাসকের সঙ্গে বৈঠক করেন। পরে সাংবাদিকদের তিনি বলেন, দার্জিলিং ও কালিম্পংয়ে হড়পাবানের সম্ভাবনা মোকাবিলায় NDRF ও SDRFকে সতর্ক করা হয়েছে। পাশাপাশি ভুটান থেকে নেমে আসা তিস্তা, তোর্সাসহ বিভিন্ন নদীর জলস্তর নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে, নেওয়া হচ্ছে প্রয়োজনীয় ব্যবস্থা। প্রাকৃতিক দুর্যোগ, আকস্মিক দুর্ঘটনায় উদ্ধার কাজ ত্বরান্বিত করতে রাজ্য সরকার উচ্চ প্রশিক্ষণপ্রাপ্ত সদস্যদের নিয়ে একটি বিশেষ বাহিনী গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছে। অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত গতকাল বিধানসভায় বাজেট আলোচনার জবাবি ভাষণে বলেন, 200 জন সদস্যকে নিয়ে এই বাহিনী তৈরি করা হবে। এর মধ্যে পাহাড়ি এলাকা ও সুন্দরবনে 50 জন করে 2টি এবং রাজ্যের বিভিন্ন জায়গায় তাৎক্ষণিক প্রয়োজনে ব্যবহারের জন্য 100 জনের একটি বাহিনী ব্যবহার করা হবে বলে তিনি জানিয়েছেন। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী কয়েকদিন বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে। সোমবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে বলে আলিপুর আবহাওয়া দপ্তরের অধিকর্তা ডক্টর হবিবুর রহমান বিশ্বাস জানিয়েছেন। এদিকে উত্তরবঙ্গেও আজ থেকে আগামী মঙ্গলবার পর্যন্ত বৃষ্টির পরিমাণ বাড়বে বলে তিনি জানান।
1: দক্ষিণবঙ্গে 4-5 দিন পর্যন্ত এক দু জায়গায় করে বজ্রগর্ভের সঞ্চার হয়ে দমকা হওয়ার সম্ভাবনা রয়েছে, তবে তীব্রতা কম থাকার সম্ভাবনা রয়েছে। 26, 27, 28 এই 3 দিন কম থাকার সম্ভাবনা রয়েছে। 29-30 থেকে আবার একটু তীব্রতা বাড়তে পারে বজ্রগর্ভের সঞ্চার এবং বজ্রপাতের তীব্রতা ও বৃষ্টিপাতও কিছুটা এলাকা ওয়াইজ বাড়তে পারে। উত্তরবঙ্গের ক্ষেত্রে যেটা রয়েছে, উত্তরবঙ্গে হালকা থেকে মাঝারি প্রায় সমস্ত জায়গাতেই, মূলত উপরের 5টা জেলা জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কুচবিহার, কালিম্পং, দার্জিলিং, এই 5টা জেলাতে প্রায় সব জায়গাতে বৃষ্টিপাত প্রায় প্রতিদিনই হচ্ছে, তার সঙ্গে ভারী বৃষ্টিপাত হচ্ছে এবং এই ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পরিমাণটা ইন্টেনসিভ লাল সতর্কতা দেওয়া রয়েছে, যেটা 27 থেকে 29 সেই সময়ে আরো বাড়তে পারে।
0: সাহিত্য সম্রাট ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের 188তম জন্মবার্ষিকী আজ যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালন করা হচ্ছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা এই উপলক্ষে সাহিত্য সম্রাটের স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করেছেন। রাজ্যে এই উপলক্ষে তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে কলেজ স্ট্রিটের বঙ্কিমচন্দ্র স্মৃতি গ্রন্থাগারে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সাহিত্যিকের ছবিতে মালা দিয়ে শ্রদ্ধা জানাবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নবান্নেও তার ছবিতে মালা দিয়ে শ্রদ্ধা জানানো হবে। বিকেলে বিধানসভা ভবনের প্ল্যাটিনাম জুবিলি স্মারক ভবনের অডিটোরিয়ামে সাহিত্যিকের জন্মবার্ষিকী পালনের পাশাপাশি জাতীয় স্তোত্র বন্দে মাতারামের 150 বছর পূর্তি উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। উপস্থিত থাকবেন অধ্যক্ষ রথীন্দ্র বসু। এদিকে সাহিত্য সম্রাটের জন্মবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় সরকারের সংস্কৃতি মন্ত্রকের পূর্বাঞ্চল সংস্কৃতি কেন্দ্রের পক্ষ থেকে শান্তিনিকেতনের সৃজনী শিল্পগ্রামে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। পশ্চিমবঙ্গ সংস্কার ভারতীর পক্ষ থেকে ভিক্টোরিয়া মেমোরিয়াল হলেও এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। স্থানীয় সংবাদ শেষ হল, এরপর গ্রামীণ সংবাদ শুনবেন 12:30।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে 297.6 মিটারে অর্থাৎ 1008 কিলোহার্জে এবং নিউজ অন এআইআর অ্যাপে। এখন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে মধুবন্তীর আগে সারেঙ্কি বাজিয়ে শোনাবেন উমেশ মিশ্র। শিল্পীকে তবলায় সহযোগিতা করেছেন সঞ্জিত মুখোপাধ্যায়।

এতক্ষণ শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে মধুবন্তীর আগে সারেঙ্গি বাজিয়ে শোনাচ্ছিলেন উমেশ মিশ্র, শিল্পীকে তবলায় সহযোগিতা করেছেন সঞ্জিত মুখোপাধ্যায়। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে 297.6 মিটারে, অর্থাৎ 1008 কিলোহার্টজে এবং নিউজ অন এআইআর অ্যাপে। পরবর্তী ঘোষণা একটু পরেই।

0: 7 gold, finishing the campaign in style through outstanding performances in the pistol and rifle events. India finished with 24 medals, 7 gold, 8 silver and 9 bronze to top the standings ahead of the individual neutral athletes who claimed 14 medals, including 6 gold, while Italy finished 3rd with 10 medals, also featuring 6 gold. And that is the end of this news bulletin.
1: আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে 297.6 মিটারে অর্থাৎ 1008 কিলোহার্টজে এবং নিউজ অন এআইআর অ্যাপে। এখন শুনবেন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী ইন্দ্রাণী সাহা।

রবীন্দ্রসঙ্গীত শুনছিলেন ইন্দ্রাণী সাহার কণ্ঠে। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে 297.6 মিটারে অর্থাৎ 1008 কিলোহার্চে এবং নিউজ অন এআইআর অ্যাপে। পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরেই।

আধুনিক গান শুনছেন মধুচন্দা ভট্টাচার্যর কণ্ঠে। এবারের গানটি লিখেছেন দেবপ্রসাদ চক্রবর্তী।

পরপর চারখানি আধুনিক গান শুনলেন মধুছন্দা ভট্টাচার্যর কণ্ঠে। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে 297.6 মিটারে অর্থাৎ 1008 কিলোহার্টজে এবং নিউজ অন এআইআর অ্যাপে। পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরেই।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে, হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠানে। এখন শুনবেন অমর প্রেম ছবি থেকে গান, প্রথম শিল্পী কিশোর কুমার।

শুনছিলেন হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠানে অমর প্রেম ছবি থেকে লতা মঙ্গেশকরের কণ্ঠে এ গান। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে, আর একটু পরেই শুনবেন খেলার খবর।

আকাশবাণী কলকাতা, খেলার খবর পড়ছি পার্থপ্রতিম মিত্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। মার্কিন যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, জাপান ও নেদারল্যান্ডস বিশ্বকাপ

0: ফুটবলে দ্বিতীয় রাউন্ডে উঠেছে। আজ রাতে বিশ্বকাপের ম্যাচে নরওয়ে ফ্রান্স, সেনেগাল ইরাকের বিরুদ্ধে খেলবে। বেলফাস্টে আজ প্রথম টি টোয়েন্টি ম্যাচে আয়ারল্যান্ড ভারতের সামনে জয়ের জন্য 183 রানের লক্ষ্যমাত্রা রেখেছে। লন্ডনে আজ পুরুষদের হকি প্রো লিগের ম্যাচে ভারত পাকিস্তানের বিরুদ্ধে খেলবে। আসি বিস্তারিত খবরে। বিশ্বকাপ ফুটবলে আজ ভারতীয় সময় রাত 12:30 গ্রুপ আই এর ম্যাচে ফক্সবোরো স্টেডিয়ামে নরওয়ে ফ্রান্সের ও টরেন্টো স্টেডিয়ামে সেনেগাল ইরাকের বিরুদ্ধে খেলবে। অন্য খেলায় গ্রুপ ডির ম্যাচে প্যারাগুয়ে ও অস্ট্রেলিয়ার মধ্যে খেলাটি গোলশূন্য ড্র হয়। অন্য ম্যাচে তুরস্ক মার্কিন যুক্তরাষ্ট্রকে 3-2 গোলে হারিয়ে দিয়েছে। 3 মিনিটে যুক্তরাষ্ট্রের হয়ে প্রথম গোল করেন অস্টিন ট্রাস্টি। 10 মিনিটে আর্দা গুলার ও 38 মিনিটে বরিস ইলমাজ গোল করে তুরস্ককে এগিয়ে দিলে যুক্তরাষ্ট্রের সেবাস্তিয়ান বারহাল্টার 49 মিনিটে সমতা ফেরান। এরপর দ্বিতীয়ার্ধে সংযুক্ত সময়ে কান আয়হান গোল করে তুরস্ককে জিতিয়ে দেন। এছাড়া গ্রুপ এফ এর খেলায় নেদারল্যান্ডস 3-1 গোলে টিউনিশিয়াকে হারিয়ে দেয়। টিউনিশিয়ার হয়ে 3 মিনিটে একটি আত্মঘাতী গোল করেন এলিস থিরি। 7 মিনিটে ব্রায়ান ব্রব্রি আরও একটি গোল করে ব্যবধান বাড়ান। এরপর টিউনিশিয়ার হাজে মাস্তৌরও 54 মিনিটে গোল করে ব্যবধান কমান। ম্যাচের 62 মিনিটে নেদারল্যান্ডসের জন পাল ভ্যান থেকে গোল করে আবার ব্যবধান বাড়ান। অন্য ম্যাচে জাপান ও সুইডেনের মধ্যে খেলাটি 1-1 গোলে ড্র হয়। 56 মিনিটে প্রথম গোল করেন জাপানের দাইচেন মায়েদা। 62 মিনিটে সুইডেনের অ্যান্তনি এলাঙ্গা গোল শোধ করেন। এদিকে মার্কিন যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, জাপান ও নেদারল্যান্ডস বিশ্বকাপ ফুটবলের দ্বিতীয় রাউন্ডে উঠেছে। বেলফাস্টে আজ প্রথম টি টোয়েন্টি ম্যাচে আয়ারল্যান্ড ভারতের সামনে 183 রানের লক্ষ্যমাত্রা রেখেছে। ভারত টসে জিতে আয়ারল্যান্ডকে প্রথমে ব্যাট করতে পাঠায়। আয়ারল্যান্ড 20 ওভারে 9 উইকেটে 182 রান তুলেছে। অধিনায়ক লারকান ট্যাকর 50, গ্যারেট ডেলানি 49 রান করেন। ভারতের হয়ে হর্ষিত রানা 3টি, হর্ষদীপ সিং, অক্ষর প্যাটেল 2টি করে উইকেট নিয়েছেন। 1টি উইকেট নিয়েছেন শিবম দুবে। ভারত এর টি টোয়েন্টি দলের অধিনায়ক হিসেবে আজ শ্রেয়স আয়ারের অভিষেক হল। পুরুষদের FIH প্রো হকি ম্যাচে আজ ভারত চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের মুখোমুখি হবে। লন্ডনের লি ভ্যালি হকি অ্যান্ড টেনিস সেন্টারে খেলা শুরু হবে রাত 10:30। এই সপ্তাহের শুরুতে এই দুই দল মুখোমুখি হয়। সেই ম্যাচে ভারত 4-3 ব্যবধানে জয় পেয়েছিল। ইংল্যান্ডের বিপক্ষে গতকাল খেলার পর মাত্র 24 ঘণ্টারও কম সময়ের মধ্যে আবার মাঠে নামছে ভারত। গতকাল ইংল্যান্ডের বিপক্ষে টাইব্রেকারে ভারত 4-2 গোলে পরাজিত হয়। ইউএস ওপেন ব্যাডমিন্টন টুর্নামেন্টে ভারতের রৌনক চৌহান বিশ্বের ষষ্ঠ স্থানে থাকা চীনা তাইপেইয়ের চৌ তিয়েন চেনের কাছে 21-17, 26-24 গেমে পরাজিত হয়েছেন। তবে কিদাম্বি শ্রীকান্ত মালয়েশিয়ার লি জে জিয়াকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছেন। আইএসএফ জুনিয়র ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে ভারতীয় শুটাররা মেডেল প্রাপ্তির নিরিখে শীর্ষস্থান দখল করেছে। জার্মানিতে আয়োজিত এই চ্যাম্পিয়নশিপে ভারত 7টি সোনা, 8টি রূপো এবং 9টি ব্রোঞ্জ, মোট 24টি মেডেল নিয়ে পদক তালিকায় প্রথম স্থান অধিকার করে। পিস্তল এবং রাইফেল ইভেন্টে অসাধারণ পারদর্শিতা দেখিয়ে ভারত 7টি সোনা জিতে নেয়। ইন্ডিভিজুয়াল নিউট্রাল অ্যাথলেটস 14টি মেডেল নিয়ে দ্বিতীয় স্থানে এবং 10টি মেডেল সহ ইতালি তৃতীয় স্থানে রয়েছে। নটিংহামে তৃতীয় ক্রিকেট টেস্টে আজ দ্বিতীয় দিনে ইংল্যান্ডের বিরুদ্ধে নিউজিল্যান্ড প্রথম ইনিংসে 438 রান করেছে। ডেভিড কনওয়ে 157, অধিনায়ক টম লেথাম 151 রান করেন। প্রথম উইকেটে জুটিতে তারা 317 রান করেন। ইংল্যান্ডের অধিনায়ক বেন স্টোকস 4টি, জোফরা আর্চার ও শোয়েব বসির 2টি করে উইকেট নিয়েছেন। একটু আগে পাওয়া খবরে জানা গেছে ইংল্যান্ড প্রথম ইনিংসে 1 উইকেটে 8 রান সংগ্রহ করেছে। খেলার খবর শেষ হল, এর পরের খবর রাত্রির 10:00।
1: আকাশবাণী কলকাতা, সঞ্চয়িতা প্রচার তরঙ্গে শুনছেন অনুষ্ঠান 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টসে। নানা রঙের গান এই অনুষ্ঠানে আছে প্রথম শিল্পী বেগম আক্তার।

হৈমন্তী শুক্লার পর নানা রঙের গান এ অনুষ্ঠানে শিল্পী মান্না দে। আপনি শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে অনুষ্ঠান।

0: ये आकाशवाणी दिल्ली का इंद्रप्रस्थ चैनल है। रात्रि के 10 बजने को है। लीजिए अब सुनिए समाचार।
1: आकाशवाणी कोलकाता खबर पढ़ी बर्णाली सिंह। এখনকার বিশেষ বিশেষ খবর। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, মাদকদ্রব্যের অপব্যবহার দেশের ও যুব সমাজের ভবিষ্যৎকে ঝুঁকির মুখে ফেলেছে। মাদকমুক্ত ভারত গঠনের লক্ষ্যে স্বরাষ্ট্রমন্ত্রী আগামী 3 বছরের জন্য মাদক নিয়ন্ত্রণ সংক্রান্ত ভিশন ডকুমেন্ট চালু করেছেন। ভারত ব্রিটেন সুসংহত অর্থনৈতিক ও বাণিজ্য চুক্তি থেকে সর্বোত্তম সুফল নিশ্চিত করার জন্য বাণিজ্য পোর্টালের মানোন্নয়ন সহ দেশজুড়ে 100 উপদেষ্টা কর্মীকে নিয়োগ করা হয়েছে বলে বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল ঘোষণা করেছেন। কলকাতার তারাতলায় নির্মীয়মান গুদামের শেড ভেঙে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 16। যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধার কাজ, আজ এই কাজে যোগ দিয়েছে রেল। ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে বিপর্যস্তদের সহায়তায় ভারত অপারেশন আমিস্টার চালু করেছে। বিপর্যয়ে এখনও পর্যন্ত 589 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ISSF জুনিয়র ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে ভারতীয় শুটাররা 7 সোনা জিতে মেডেল প্রাপ্তির নিরিখে শীর্ষস্থান দখল করেছেন। আসছি বিস্তারিত খবরে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, মাদকদ্রব্যের অপব্যবহার আজ জাতীয় নিরাপত্তা, সামাজিক স্থিতিশীলতা, অর্থনৈতিক স্বার্থ এবং দেশের ও যুব সমাজের ভবিষ্যৎকে ঝুঁকির মুখে ফেলেছে। তিনি আজ নতুন দিল্লিতে নার্কো কোঅর্ডিনেশন সেন্টার বা NCORD-র 10 শীর্ষ স্তরের বৈঠকে ভাষণ দেওয়ার সময় মাদক বিরোধী লড়াইয়ে সবাইকে একযোগে এগিয়ে আসার আহ্বান জানান। অমিত শাহ বলেন, 2004 থেকে 2014 সালের মধ্যে তদানীন্তন কর্তৃপক্ষ প্রায় 26 লক্ষ কেজি সিনথেটিক মাদক বাজেয়াপ্ত করেছিল। 2014 থেকে 2026 সালের মধ্যে বাজেয়াপ্ত সিনথেটিক মাদকের পরিমাণ বেড়ে 118 লক্ষ কেজিতে দাঁড়িয়েছে। মাদক বিরোধী প্রচেষ্টার বিষয়ে কথা বলতে গিয়ে তিনি জানান, এ সংক্রান্ত অপরাধের তথ্য সময়মতো আদান প্রদান সহজ করার লক্ষ্যে নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো বেশ কয়েকটি অনলাইন পোর্টাল তৈরি করেছে। একটি নির্দিষ্ট সীমার মধ্যে এই পোর্টালগুলিতে মাদক সংক্রান্ত মামলার বিস্তারিত তথ্য আপলোড করতে সমস্ত রাজ্যের মুখ্য সচিব এবং পুলিশের মহানির্দেশকদের নির্দেশ দেন।

0: স্বরাষ্ট্রমন্ত্রী।
1: ড্রোন আধারিত ড্রপস, সামুদ্রিক মার্গ সে কন্টেইনারাইজ কার্গো, ডার্কনেট, ক্রিপ্টো পেমেন্ট, অর্ডার টু ডেলিভারি মডেল, পার্সলো কা উপযোগ, এ সব তরিকো সে ড্রাগ কে কারোবার করনে ওয়ালো নে হামারি লড়াই কো অর কঠিন বানায়া। ইসলিয়ে হামারি প্রতিক্রিয়া ভি সামূহিক অর সংগঠিত হোনি চাহিয়ে, এক রোড ম্যাপ আধারিত হোনি চাহিয়ে, অর উসমে আধুনিক ইন্টেলিজেন্স লিড বেস টেকনোলজি ড্রিভেন অ্যাপ্রোচ হোনা চাহিয়ে।
0: মাদকমুক্ত ভারত গঠনের লক্ষ্যে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ এক বিস্তারিত রূপরেখা প্রকাশ করেছেন। মাদক নিয়ন্ত্রণ ব্যুরো আয়োজিত এক বৈঠকে শ্রী শাহ 2026 থেকে আগামী 3 বছরের জন্য মাদক নিয়ন্ত্রণ সংক্রান্ত ভিশন ডকুমেন্ট চালু করেন। একই সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী মাদক বিনাশ পক্ষের সূচনা করেন, যার অধীনে প্রায় 6,000 কোটি টাকার 2,09,500 কেজি মাদক নষ্ট করা হবে। মাদক পাচারকারীদের কাছে এই উদ্যোগ কড়া বার্তা পৌঁছে দেবে বলে মনে করা হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বলেছেন, নেশামুক্ত ভারত অভিযান জনসাধারণের অংশগ্রহণের মাধ্যমে এক গণ আন্দোলনের রূপ নিয়েছে। সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন প্রতিমন্ত্রী বিএল ভার্মা ড্রাগমুক্ত ভারত গড়ে তোলার প্রয়োজনীয়তার ওপর লেখা একটি প্রবন্ধ শেয়ার করে শ্রী মোদী এই মন্তব্য করেছেন। ভারত ব্রিটেন সুসংহত অর্থনৈতিক ও বাণিজ্য চুক্তি সিইটিএর সুবিধা আরও কয়েকগুণ বাড়িয়ে তুলতে বাণিজ্য পোর্টালের মানোন্নয়ন সহ দেশজুড়ে 1,000 উপদেষ্টা কর্মীকে নিয়োগ করা হয়েছে বলে বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল ঘোষণা করেছেন। লন্ডনে আজ 10ম ভারত ব্রিটেন সপ্তাহের অনুষ্ঠানে শ্রী গোয়েল বলেন, চিরাচরিত বাণিজ্যকে ছাপিয়ে ভারত ব্রিটেন অংশীদারিত্ব প্রযুক্তি, সার্বভৌম কৃত্রিম বুদ্ধিমত্তা, জরুরি খনিজ, প্রতিরক্ষা এবং স্বচ্ছ জ্বালানির মতো কৌশলগত ক্ষেত্রে উন্নীত হয়েছে।
2: ইউকে এগ্রিমেন্ট ইজ এ টেম্পলেট হুইচ ইজ ভেরি কম্প্রিহেনসিভ। ইটস নট ওনলি অ্যাবাউট ট্যারিফস এন্ড রুলস অফ অরিজিন, ইটস নট ওনলি অ্যাবাউট ট্রেড ইন গুডস এন্ড সার্ভিসেস, ইটস অ্যাবাউট কোলাবোরেশনস ইন টেকনোলজি, ইন এডুকেশন, কালচার, দি আর্টস। ইট ইজ ফোকাসড অন ব্রিংগিং দ্য বেস্ট অফ বোথ কান্ট্রিজ টু ইচ আদার। ইটস আ ফেয়ার, ইকুইটেবল, ভেরি ব্যালেন্সড এগ্রিমেন্ট।
0: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেসেলসের জাতীয় দিবসের সুবর্ণ জয়ন্তী উদযাপনে সম্মানীয় অতিথি হিসেবে যোগ দিতে আগামীকাল থেকে 29 তারিখ পর্যন্ত সেদেশ সফর করবেন। বিদেশ মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, এই উদযাপনে ভারতীয় প্রতিরক্ষা বাহিনীর একটি দল এবং ভারতীয় নৌবাহিনীর 2টি জাহাজ অংশ নেবে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক ড্রাগস রুলস বা ওষুধ সংক্রান্ত বিধিতে সংশোধনের প্রস্তাব সম্বলিত একটি খসড়া বিজ্ঞপ্তি জারি করেছে। এই প্রস্তাব অনুযায়ী আমদানির সময় ওষুধগুলোর মেয়াদ বা সেলফ লাইফ এর অবশিষ্ট সময়কাল অন্তত 12 মাস হতে হবে। কেন্দ্রীয় সরকার স্বাস্থ্যক্ষেত্রে জনবিশ্বাস আইন কার্যকর করেছে। এর আওতায় ড্রাগস অ্যান্ড কসমেটিক্স অ্যাক্ট 1940 এবং ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অ্যাক্ট 2006 অধীনে থাকা ছোটখাটো অপরাধের বিষয়গুলোকে নিয়ে আসা হয়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক জানিয়েছে, জনস্বাস্থ্য ও উপভোক্তা সুরক্ষার ক্ষেত্রে কঠোর নিরাপত্তা বজায় রেখে ব্যবসায়িক কার্যকলাপ সহজতর করাই এই আইনের সংস্কারের লক্ষ্য। খবর শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শুনতে পাওয়া যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। কলকাতার তারাতলায় ভেঙে পড়া গুদামটির নির্মাণ কাজের সঙ্গে কাজে তত্ত্বাবধানে যুক্ত সংস্থা এবং ডিজাইনারকে কালো তালিকাভুক্ত করা হবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট জানিয়েছেন। তিনি বলেন, পুর প্রশাসক স্মিতা পাণ্ডে এই প্রক্রিয়া শুরু করবেন, তবে আগামী দিনে কোন রকম বিপর্যয় রুখতে আজকের পদক্ষেপ কেবলমাত্র সূচনা বলে তিনি মন্তব্য করেন। মুখ্যমন্ত্রী বলেন, নির্মাণ কাজকে ঘিরে থাকা অবৈধ চক্র ভেঙে দিয়ে বেআইনি কারবারের সঙ্গে জড়িত প্রত্যেকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
3: ये पार्टिकुलर जो इंसिडेंट हुआ उनके ऊपर अब तक 6 आदमी अरेस्ट हुआ है। वहाँ जो इनिशियली जो एलिगेशन आया था उसको भी अरेस्ट किया गया है, काली बैनर्जी को, और जो वहाँ का ब्रोकर था सबको लिया। आज एक डिसीजन हम लोग लिया है, जो सुपरविजन की जिम्मेदारी था आर्किटेक्टर प्लानर, ये पर्टिकुलर दिस केस में वो आर्किटेक्टर डिजाइनर को हम लोग ब्लैकलिस्टेड कर रहा हूँ।
0: এদিকে ওই ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 16। আজও দুর্ঘটনাস্থলে যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধার কাজ। গ্রাউন্ড পেনিট্রেটিং র্যাডার এনে 2-3টি অংশ চিহ্নিত করে সেখানে কেউ আটকে আছেন কিনা তা খুঁজে দেখা হচ্ছে। রাজ্যের আবেদনে সাড়া দিয়ে পূর্ব রেলের পক্ষ থেকেও উদ্ধার কাজে হাত দেওয়া হয়েছে। হাওড়া শিয়ালদা ডিভিশন এবং লিলুয়া ওয়ার্কশপের উদ্ধারকারী দল আজ বিকেল 5টা থেকে কাজে যোগ দিয়েছে। ভারতীয় সেনাবাহিনী এবং এনডিআরএফ এর ব্যাটালিয়নের সঙ্গে নিখুঁত সমন্বয় রেখে পূর্ব রেলের 70%

0: পুরুষের একটি দল উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে। ত্যাগ, সত্য এবং ন্যায়ের আদর্শকে স্মরণে করে আজ যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হচ্ছে পবিত্র মহরম। ইসলামিক ক্যালেন্ডারের প্রথম মাস মহরমের 10 দিন পালিত হয় আশুরা। এই দিনে ইমাম হোসেনের কারবালার আত্মবলিদানকে স্মরণে রেখে আজ দেশের বিভিন্ন প্রান্তে তাজিয়া নিয়ে শোক মিছিল বেরিয়েছে। ভেনেজুয়েলার ভয়াবহ ভূমিকম্পে বিপর্যস্তদের সহায়তায় ভারত অপারেশন আমিস্টাড চালু করেছে। স্প্যানিশ ভাষায় আমিস্টাড অর্থে বন্ধুত্ব। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ একথা ঘোষণা করে বলেন, এই অভিযানের আওতায় ভারতীয় বায়ুসেনার 2টি MCC C-17 বিমান সেদেশে আপৎকালীন সহায়তার জন্য ত্রাণ সামগ্রী নিয়ে রওনা দিয়েছে। ভেনেজুয়েলা ভয়াবহ জোড়া ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 589, আহত 1500-এরও বেশি। উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপের মধ্যে তল্লাশি চালাচ্ছেন। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরান যুদ্ধবন্ধের লক্ষ্যে সরাসরি যোগাযোগ স্থাপনের বিষয়ে সহমত হয়েছে বলে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স নিশ্চিত করেছেন। দুদেশের সামরিক প্রতিনিধিরা এতে অংশ নেবেন। কাতারের দোহায় ইরানস ইসলামিক রেভলিউশনারি গার্ড ক্রপস এবং ইউএস আর্মিজ সেন্ট্রাল কমান্ডের প্রতিনিধিদের মধ্যে এই চুক্তি স্বাক্ষরিত হয়। মার্কিন ভাইস প্রেসিডেন্ট ভান্স আজ ব্রিটিশ সংবাদ সাইটের সঙ্গে এক সাক্ষাৎকারে বলেন, উভয় পক্ষই ফের সংঘর্ষের ঝুঁকি এড়াতে এই পদক্ষেপ গ্রহণে সহমত হয়েছে। ISSF জুনিয়র ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে ভারতীয় শুটাররা মেডেল প্রাপ্তির নিরিখে শীর্ষস্থান দখল করেছে। জার্মানিতে আয়োজিত এই চ্যাম্পিয়নশিপে ভারত 7টি সোনা, 8টি রূপো এবং 9টি ব্রোঞ্জ, মোট 24টি মেডেল নিয়ে পদক তালিকায় প্রথম স্থান অধিকার করে। পুরুষদের FIH প্রো হকি লীগ ম্যাচে আজ ভারত চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের মুখোমুখি হবে। লন্ডনের লি ভ্যালি হকি অ্যান্ড টেনিস সেন্টারে খেলা শুরু হবে রাত 10:30। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আর একবার। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, মাদকদ্রব্যের অপব্যবহার দেশের ও যুব সমাজের ভবিষ্যৎকে ঝুঁকির মুখে ফেলছে। কলকাতার তারাতলায় নির্মীয়মান গুদামে শেড ভেঙে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 16। ISSF জুনিয়র ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে ভারতীয় শুটাররা 7টি সোনা জিতে মেডেল প্রাপ্তির নিরিখে শীর্ষস্থান দখল করেছে। খবর পড়া আজকের মতো শেষ হলো। এর পরের খবর শুনবেন আগামীকাল সকাল 6:20 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
1: ये आकाशवाणी दिल्ली का इंद्रप्रस्थ चैनल है। मीडियम वेव 366.3 मीटर अर्थात 819 किलोहर्ट्स, DRM 810 किलोहर्ट्स पर। रात्रि के 10:10 हुए हैं। लीजिए अब सुने कार्यक्रम माटी के रंग। इसके अंतर्गत आज आप सुनेंगे सुश्री दीपाली प्रसन्ना के कुमाऊनी गीत।
2: भूकंप से मरने वालों की संख्या बढ़कर 589 हुई। भारत ने वायुसेना के 2 विमानों से आपातकालीन राहत सामग्री भेजी। अमेरिका के उपराष्ट्रपति जेडी वेंस ने कहा, अमेरिका और ईरान भविष्य में किसी भी टकराव को टालने के लिए सीधा सैन्य संपर्क स्थापित करने पर सहमत। और US ओपन बैडमिंटन में रौनक चौहान, किदांबी श्रीकांत सहित 3 महिला शटलर सिंगल्स क्वार्टर फाइनल में पहुंचे। और अब समाचार विस्तार से। अमेरिका में आयोजित दूसरे पैक्स सिलिका शिखर सम्मेलन में भारत ने 34 अन्य देशों के साथ मिलकर आर्टिफिशियल इंटेलिजेंस प्रौद्योगिकियों को सशक्त बनाने के लिए अमेरिका के नेतृत्व वाली एक पहल पर हस्ताक्षर किए। अमेरिका के आर्थिक मामलों के उप विदेश मंत्री जैकब हेलबर्ग ने कहा कि आर्टिफिशियल इंटेलिजेंस AI अवसर पर शामिल होने वाले देशों ने AI युग के लिए विकास समर्थक और नवाचार समर्थक नियामक दृष्टिकोण का समर्थन किया है। एक रिपोर्ट।
3: श्री हेलबर्ग ने कहा कि अमेरिका भारत के साथ अपनी साझेदारी को और गहरा करने के लिए उत्साहित है। उन्होंने द्विपक्षीय संबंधों को 21वीं सदी के सबसे महत्वपूर्ण संबंधों में से एक बताया। श्री हेलबर्ग ने कहा कि भारत के साथ द्विपक्षीय आदान प्रदान के प्रमुख मुद्दों पर चर्चा हुई। इनमें क्वाड और ट्रस्ट पहल शामिल है। शिखर सम्मेलन में भारत का प्रतिनिधित्व इलेक्ट्रॉनिक्स और सूचना प्रौद्योगिकी मंत्रालय के सचिव S. कृष्णन और भारतीय उद्योग के प्रतिनिधियों ने किया। भारतीय प्रतिनिधिमंडल ने उद्योग जगत के नेताओं के साथ सेमीकंडक्टर, आर्टिफिशियल आर्टिफिशियल इंटेलिजेंस और लचीली प्रौद्योगिकी आपूर्ति श्रृंखलाओं में सहयोग बढ़ाने

কিশোর কুমার এবং লতা মঙ্গেশকরের দ্বৈত কণ্ঠে আমরা শুনছিলাম সিলসিলা থেকে এই গান। হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠানে এবারে সিলসিলা ছবির আরও একটি গানে অমিতাভ বচ্চন।

আজকে রাতের এই মুহূর্তে আপনি সঙ্গে নিয়েছেন আকাশবাণী কলকাতার সঞ্চয়িতা প্রচার তরঙ্গ, শুনছেন হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান সিলসিলা। ছবি থেকে গান শুনছি আমরা এবার একই সঙ্গে লতা মঙ্গেশকর, কিশোর কুমার এবং সহশিল্পীদের কণ্ঠে গান।

সিলসিলা ছবির এবারে আমরা শুনবো আরও একটি উল্লেখযোগ্য গান, ত্রয়ীর কণ্ঠে, ত্রয়ী কারা, লতা মঙ্গেশকর, অমিতাভ বচ্চন এবং কিশোর কুমার, ত্রয়ীর কণ্ঠে এবারের গান।

সিলসিলা ছবির এই গানটি আমরা শুনলাম দ্বৈত কণ্ঠে, লতা মঙ্গেশকর এবং অমিতাভ বচ্চন দ্বৈত কণ্ঠে গানটি শুনলাম। আকাশবাণী কলকাতা হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। এবারে ছবি শ্রী 420, শ্রী 420 ছবি থেকে গান, প্রথমে মুকেশ এবং সহশিল্পীদের কণ্ঠে গান।

শ্রী চাষুবিজ ছবিতে আমরা শুনছিলাম আশা ভোসলে, মান্না দে এবং সহশিল্পীদের পরিবেশনায় এই গান। আর এই গানটির সঙ্গেই শেষ হল আজকের হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান। আপনি শুনছেন আকাশবাণী কলকাতার সঞ্চয়িতা প্রচার তরঙ্গে অনুষ্ঠান।

আকাশবাণী কলকাতার সঞ্চয়িতা অনুষ্ঠান শুনছেন 297.6 মিটারে। এখন জেনে নেব আলিপুর আবহাওয়া দপ্তর প্রেরিত আগামী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাস। এই পূর্বাভাসে জানানো হয়েছে সাধারণভাবে মেঘলা আকাশ, বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দিনের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 34 ডিগ্রি এবং 27 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা গত 24 ঘন্টায় ছিল 32.4 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 0.5 ডিগ্রি কম, এবং সর্বনিম্ন তাপমাত্রা 24.1 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 2.7 ডিগ্রি কম। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ পরিমাণ 100% এবং সর্বনিম্ন 76%। গত 24 ঘন্টায় বৃষ্টি হয়েছে 0.2 মিলিমিটার। সমুদ্র অথবা নদীতে যারা মাছ ধরতে যান তাদের উদ্দেশ্যে কোনো সতর্কবার্তা নেই। আমরা জেনে নিলাম আগামী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাস। এবার পরবর্তী অনুষ্ঠান সম্পর্কে গীতাঞ্জলির প্রচার তরঙ্গে 27 জুন শনিবার সকাল 6টায় প্রথম অধিবেশনের শুরুতেই সুভাষিত অনুষ্ঠানে রামানন্দ চট্টোপাধ্যায়ের রচনা থেকে পাঠ, 6টা 5 সঙ্গীতাঞ্জলি, 6টা 30 আজকের চাষবাস, গবাদি প্রাণীর বর্ষাকালীন রোগ ও তার প্রতিকার বলবেন ডক্টর ইন্দ্রনীল সামন্ত, 6টা 40 আপনার স্বাস্থ্য, ডায়াবেটিস প্রতিরোধ আপনারই হাতে বলবেন ডাক্তার রানা ভট্টাচার্য, প্রাত্যহিকে 6টা 45 মিনিটে উপস্থাপনের শর্মিষ্ঠা সরকার ও দেবজ্যোতি লাহিড়ী, 7টা 45 রবীন্দ্রসঙ্গীত শিল্পী মঞ্জু মিত্র, জানা অজানা সকাল 8টায় পাখির উড়ান আশ্চর্য বিজ্ঞান বলবেন অধ্যাপক প্রদীপ্ত পঞ্চাধ্যায়ী, শুনবেন তৃতীয় পর্ব, 8টা 5 তুবড়ি ছকুরধন রচনা ত্রৈলক্ষ্যনাথ মুখোপাধ্যায়, বেতার নাট্যরূপ ও প্রযোজনা ডক্টর মানস প্রতিম দাস, 8টা 20 নজরুল গীতি শিল্পী সুস্মিতা গোস্বামী, 8টা 30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন খেয়াল শিল্পী বলরাম দাস, বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান গানে গানে সকাল 9টায়, 9টা 25 জেলার চিঠি, দার্জিলিং থেকে চিঠি লিখেছেন আমাদের সংবাদদাতা শুভঙ্কর পাল, 9টা 30 বাংলা ছায়াছবির অনুষ্ঠান গানে গানে শেষাংশ, 10টায় গানের ভেলা উপস্থাপনা সুতপা চট্টোপাধ্যায়, 11টায় যুববাণী অনুষ্ঠান নাট্যরঙ্গম উপস্থাপনায় দেবার্ঘ সাহা সর্বাণী ভট্টাচার্য, বেলা 12টায় বাংলার মুখ দক্ষিণ 24 পরগনার কচুখালী গ্রাম থেকে অনুষ্ঠান রেকর্ড করে এনেছেন সঞ্জয় চট্টোপাধ্যায়, 12টা 33 আধুনিক গান, 1টায় রম্যগীতি, 1টা 45 মহিলা মহলে এক কলমে দুই নারী উপস্থাপনায় লাকি বণিক, 2টা 5 প্রত্যাশা বিজ্ঞাপনদাতা আয়োজিত অনুষ্ঠান, 2টা 30 সাঁওতালি অনুষ্ঠান। এ অনুষ্ঠানে 1855 সালের হুল বিদ্রোহের ঐতিহাসিক গুরুত্ব নিয়ে আলোচনা, কানাইলাল হাঁসদা এ আলোচনায় অংশ নেবেন, এ অনুষ্ঠানটি লাইভ ফোন ইন। দ্বিতীয় অধিবেশনে বিকেল 5টায় ক্রীড়াঙ্গন ফুটবল বিশ্বকাপ 32 রাউন্ডের

পূর্বালোচনা অতিথি ভাস্কর গঙ্গোপাধ্যায়, উপস্থাপনায় শুভজিৎ সরকার। 5:30 সাঁওতালি নাটক হুলসা সিং, 6:05 সাঁওতালি অনুষ্ঠান লোকগীতি চূড়ামণি মুর্মু ও সহশিল্পী বৃন্দের পরিবেশনায়, 6:15 সাঁওতালি অনুষ্ঠানে কেন্দ্রিক স্বরচিত ছোট গল্প বলবেন বাপ্পাদিত্য বেসরা, এরপর লোকগীতি সুভাষচন্দ্র মান্ডি ও সহশিল্পী বৃন্দের পরিচালনায়। 6:38 কৃষক ও তার পরিবার মানসিক স্বাস্থ্য ডক্টর দেবাশিস দাসের সাক্ষাৎকার নিয়েছেন রামরঞ্জন দাস রায়। 7:00 কৃষি কথার আসর কৃষি তথ্য পরিষেবা আলোচনায় গৌতম মণ্ডল, সাফিউল হাসনাত এবং রামরঞ্জন দাস রায় আলোচনায় রয়েছেন। 7:30 বিচিত্র সংবাদ রাত 8:00 নাটক নেফা সুন্দরী নেফা রচনা প্রযোজনা বাসুদেব বসু, 9:30 কবিতার জন্য অংশগ্রহণে পৃথ্বী বসু দীপান্বিতা সরকার ও তন্ময় ভট্টাচার্য, 10:00 অখিল ভারতীয় সঙ্গীত সম্মেলন সন্তুর প্রভাত মুখোপাধ্যায়ের পরিবেশনায়, এটি আকাশবাণী দিল্লি কেন্দ্রের নিবেদন, 11:00 গজল সুস্মিতা গোস্বামী, 11:10 আধুনিক গান ও বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান। সঞ্চয়িতা প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনে সকাল 6:15 সুবাদ্ধ সঙ্গীত অনুষ্ঠানে শুনবেন সারিঙ্গি বাদন শিল্পী উস্তাদ সুলতান খান, 6:25 রবীন্দ্রসঙ্গীত শিল্পী মঞ্জু মিত্র, 6:35 রামচরিত মানস 154তম পর্ব শুনবেন 6:45 অতুল প্রসাদী শিল্পী শৈবাল মজুমদার, 7:10 যুববাণী অনুষ্ঠান সুপ্রভাত উপস্থাপনায় প্রিয়াংশা গঙ্গোপাধ্যায়, 8:30 ভজন শিল্পী সুস্মিতা গোস্বামী, 8:50 লোকগীতি শিল্পী আশিসগিরি, 9:10 রসধারা উপস্থাপনায় সুচিস্মিতা ঝা, 10:15 আঞ্জুমান উপস্থাপনায় তালাত সালাউদ্দিন, 11:00 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান উপস্থাপনায় উজমা জাহাঙ্গীর, বেলা 12:00 সুরভি উপস্থাপনায় সুচিস্মিতা ঝা, 12:20 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান এবং 11:10 আবারও পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান উপস্থাপনায় উজমা জাহাঙ্গীর। দুপুর 2:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন খেয়াল শিল্পী বলরাম দাস। দ্বিতীয় অধিবেশনে বিকেল 5:10 পডকাস্ট ধারাবাহিক প্রকৃতি কে বাত আকাশবাণী কে সাথ অতিথি রিতেশ স্বামী শুনবেন সপ্তম পর্ব। 5:30 উর্বশী উপস্থাপনায় সঞ্চিতা নন্দী, সন্ধে 6:10 এবং 6:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান উপস্থাপনায় শ্রীরূপা সেন, 7:10 রাগ প্রধান গান শিল্পী সুস্মিতা গোস্বামী, 7:30 দর্পণ উপস্থাপনের সঞ্চিতা নন্দী, রাত 8:00 হিন্দি ছায়াছবির গান, 8:15 কাহকাশন উপস্থাপনায় আফতাব আলম, 9:16 স্পটলাইট, 10:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান। এই অনুষ্ঠানে শুনবেন পিয়ানো শিল্পী অরুণাভ চট্টোপাধ্যায় উপস্থাপনায় শ্রীরূপা সেন, রাত 11:10 হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান। শুনছিলেন অনুষ্ঠান পরিচিতি আকাশমণি কলকাতা। সঞ্চয়িতা প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনের এখানেই সমাপ্তি। স্টুডিওর ঘড়িতে এখন সময় রাত 12:07 হয়ে 10 সেকেন্ড। জয় হিন্দ।